0: আর নুকুন নামন দালা বাথোগে মালুমাত এঁকেবারে বালালা টেস্ট করলামা
1: চালু রাগু
0: আদিত্য দুহগে রেগণ্ড আকটি ফানে রায়ং ব্যাবরে হুম্মা মেসেজ কুরানি পিএসএম এ আয়ং
2: রীত আপাতত বেশ রীত

0: কালাই হুদুম,
1: কালাই হুদুম। আমেকানে নদিহাইকে মেগাহার্জ দিবেই এফএম।
2: তি এহুন তেরিঙ্গে এমে মাকবুল ফান্নানুঙ্গে লাওয়াতা এঙ্গেনি কি হাওয়ারকা এ ফান্নানুঙ্গে মাউদুমাতেঙ্গেনি কি হাওয়ারকা

0: আর্মেনা দেনলি বিফাওয়া মেসেজকি হোয়াটসঅ্যাপ নম্বর হাতে তিনিং একেং হাই নোয়ে ফাই নোয়ে কলি বিফাওয়া মেসেজে
1: নিমুনুমা হো তিয়া অফি হুগে কুদিন্নাই কো বেবি রেগানুগে কেওমুগে তেরেং হিঙ্গা দিয়া কান্তকা মেদো আহরে সিদা বদ্দল কো ওয়াহক দা কালম বেনো এ ওয়াগুতো আহরে দেখকি ওয়াহক তাকাকি হামেকনি সামাসায় কাং হাদা ফাহুং গিয়া দিয়া মগমতি এহে মানে নেগুন্না মা মাফ কুরা শেবুনেলি বর ফরওয়া কুডকো মিয়দো আহরে গবুল কুরং একি মাফং এদু মেনো এই কামুন রেকেন দেখকি ফিন্ডি বাহানায়ে তিবাগে হিতুগা আহর নামেদু অন্না সাফ লোবি মজলা কাং হাদা আহরনা ওয়াকিবা বেনু নোয়াতি তিবা বিরুগন্ননি কামাবুনে এতা তিবি এমমেঙ্গে কুরিমতিগা আহরেন হিহেদি কমমে দুওয়াহকু তিবা আহরনদে গদরা ইহুতিরা মামেদু কুডাকোবিস বিসনালু মেন্নেতি তিবাগে ইহুসাস্তকাং আহরেন ফুরাসার কুরিওয়াগুতু তিবাগে মুনুমতিন ফেনুনু আসরা হিদ্দতিকাং আদিবে সাহরেঙ্গে হাঁদানু ফিলাকেনে নুদে তি আহরেঙ্গে বাবেরিয়া আহরেঙ্গে রক্কাতেরিয়া আদি আহরেঙ্গে এম্মে গ্যাং একুয়েরিয়া নামাবেস তিবায়া গদরকুরা বাইগে কুরিমাতিগা আহরেন তিবা লাদুগন্নাওয়ালি আহরেন বেনুমানি তিবাগে কুরিমাতিগে ইশিন্দে সিদা তিয়া লোলা বালাগেন হোরে তিবায়েন হাগ্গুয়া তেদুবেরি ফুরিহম মাফাকু মাফাং এদেন মি মেসেজ আড়ুইবিজ্জেনামা আহরনা গুড়ালা দি

0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসমুফুম ফাশাগান নামে
1: ওয়াল ফাজর
0: ফাতিস গন্দেবমে
1: ওয়ালায়ালিন আশ
0: আদি দিহারে গন্দেবমে
1: ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর
0: আদি হিরি থাকে চাই ওনা হিরি থাকে তি গন্দেবমে
1: ওয়াল লাইলি ইযা ইয়াসর
0: আদি রে গন্ড ওয়েত উইদা হিন্দু রে গন্ড গন্দেবমে
1: هل في ذلك قسم لذي حجر
0: بوديگه وريا كان كم غا فوديورگه هوي وا كان كشوره

0: আদি দন্নাশে এ খলাঙ্গ এ ইনসানা ইমতিহান খুরব্বা আদ এ নাগ রিজক দতি খুরব্বা ফি হিন্দু ফাহে এ না বুনতে থিমঙ্গে ভেরি রস খলাঙ্গ থিমন নিখমিত খুরব্বা ফি
1: كلا بل لا تكرمون اليتيم
0: حمهلا اهن كنواني اديكيت تيبامي يتيم نماك وشنهتم

0: ঈশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহকে ইসম ফুলুম ফাশা গান নামে
1: وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا
0: আদি হারামে হালাল নুবলা ইয়াবামি হুম ওয়ারত মুদা গিনা গিনা ইন খাওলে মুই
1: وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
0: আদি ইয়াবামি হুম গদবগম ওয়া লোইবকুম মুদাল লোবকুরমুই
1: কাল্লা إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
0: هَمَا هِلَا إِهِنَّكُنْ وَعَنِي فُنْدُ فُنْدُ وَبِنْغَنُ كُنْدِ كُنْدِ وَغِنْ دَاهِنْدِ
1: وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
0: عَدِي كَلَيْغِ فَانُكَ وَرِي رَسْكَلَانْكَ عَمُرُ فُرُو إِهِنْدُ أَنَّانِتِ আদি মালায়েকাতুন সফ সফ বড়া গন্নবানতে

0: তুমিতো আমাগা মোহিত কুমিলানো মে জানে ওকে
1: সারি বারাং ইঙ্গে হিগ্যা মমি হেং আডোয়া হালাং ইন্ন হিববানি ইঙ্গে কুরুবি ম মাসলে কি সামা মা আডোয়া হালাং ইন্ন হিববি
0: দেন দিগো কম কি আনি মকে মতি এ ইরকুন দো
1: এই দো
0: আহা তে হেন তো আনি
1: এ কে ইন্তিজার গ তিন নানি দো
0: আ এ কে ইন্তিজার গ দেন
1: হ্যাঁ
0: রেডিও লুম স্নেহারো
1: হ্যাঁ
0: ও দেঙ্গন্ন আরি দোয়া বহু বাকিও মুক কুরিন
1: গেনালবি
0: নম্বর নম্বর থেকে
1: নম্বর
0: শুক্রিয়া
1: বরাবর সালাম বাকি বেলা।

mi laveki divehi rajya ke music ki tarihu ga warang is dauren ada kuri male zamani music club un music tayar kon ufeti classical rage mi laveki divehi rajya ke adabi daira ya lemver kam ge turun music ki daira ga war faha ga kolave mashhuru lemver ekam ga wa ibrahim mansur ge leme ena vani divehi music ki daira ya kina kuna asaru gada adi maqbool lavata kelliye difa navarste ke haddi haya navarste ka addi ha ga hartauga mi lave ki war mashhur lave egotun divehi rajye ga adun mi lava vani war kinan genis difa mi lava kiya fa vani ibrahim hamdi ইব্রাহিম হামদি আকি দিবেহি রাজ্যে কে মিউজিক ই দাইরা গা বরং ইহতিরাম দিব কেম ওয়া ফরাতে আদি ইব্রাহিম মনসুর কে কিনা লেনতা কাং আডু আলা দি ফওয়া লেজেন্ডারি লাকিউন তেরিয়ে নওয়ারস্তে কে হাতিহা নওয়ারস্তে কে আড্ডি হা গে হাট দওগা দিবেহি রাজ্যে গাটুন ফোন উই কিনা ক্লাসিক আদি কওমি লাবতউ গে আডাকি ইব্রাহিম হামদি এনা গে আডু কে জাদু মুলি রাজ্য মশহুর ওয়েকেন দিয়া লোবি গে লাবতউ গে তুরুং কওমি রুহু আকোতে কিনা লাবতকে বেস এনা পানি কিয়া দিফা

0: জেন গে হবি কি কবাতা
1: ফুটবল হোয়াট অ্যাবাউট ইউ
0: বেকিং স্নোকলিং এন্ড ডাইভিং
2: সরওয়াদিন আদিয়া খিলাফ জবাব জিভিয়ান কে সামাল কাম হটনো আমগতে কা আংহেন কুদিন গে ফরাতুন লিবে জবাব তাকা মুলিন ভিস্তাফাতু জিভিয়ান কে হিনিতুম ফুম ফুম ভেজে ইতুর সরওয়ায়া মেদু শাওকুরি কাম উফেদুনো এ দেমেতু কা ওয়াহক দেখেমুন দিয়া ওয়ারকান একুই কান্তাতা ফাহক ওয়াম ফেশি এই স্কুলম বাদহিওয়ান লিবুনো রানু কে ফুরসতে
3: দে তো তেহিন কি দে তো তেহিন কি ফুরত মনজরুন ওফেদুনো সিরু লোবি গে জাজবাতুতা দেনগণবি সরওয়ায়া আলুম বদল কুরুমা জিভিয়ান গে হিতুগা উফেদিফাওয়া কেত্তেরি কামেন্নেন ইন্তিজার মিওয়ানি হামাবেগেন গোসফা কুরিয়ান ওয়ে বাবাকি ও দাতুরাকি এদেমিহুঙ্গে গুলুমান আ তিরুমে গেনিস্তেনে দাতুরাকা বেগেন দানেবা আনিকুলু মিরাহগে ক্যাভেনিগে সিররুতাকা তারা গে উলুমা বদলে ন্যাসফিনামা মামা মাহুতা বালানি কমফিয়াওয়ালেপা মিরাহগে হিতুগে আডিগা ফরুয়াফাওয়া হাগিগি লোবি সিররেগে গতুগা উন্নানি কিহা দুহাকুবা মিওয়াহাকাগে একি বাতা কুলেদিনি জিভিয়ান মোহাম্মদ রায়ান তোলাল সরওয়া শাহদা মাহমুদ আফাগ মোহাম্মদ রামিস বাতুল আইশাত জাইনা কিয়ারা আইশাত ফিনা ফিরাক মাহতাব নজহত রশিদ মিরাহ আলী হাসিন তারা মারিয়াম আলিয়া এবাহক মি প্রোগ্রাম উফাদ্দায়কুলাওয়ালি শাহদা মাহমুদ উম্মিদকি মি হফতাগ এপিসোডুম বেস তিয়বে ফুলুঙ্গে হিত্তক আসারুগদ শাহুয়েরিকমে গেনেস্তেউনুকম অন্য হফতাগবেস বদ্দলুমগে উম্মিদুগ মিগডিগ আড়ুগন ওয়াকিবেলান উফাওয়ের দুহাকং এদে আসসালামু আলাইকুম
4: এবাহক
5: ফিল্মা মিউজিকগে দুনিয়া ফিনালুমা তৈয়ারতা
6: এহেঙ্গমাওয়ানম পপকর্ন হোদা তৈয়ারবে দিবে এফএম গে মুনিপু এফএম গে দায়রাগে হাস শো এমনে ফাস আহার ফতক
5: বক্স অফিস গে এমমে হিট ফিল্ম তাগে মাউলুমাত
7: ইরাই মাইর কি রকম বাবাচে মার কোই রিশতা নি
6: এমমে ফো গে ট্রেলার তাক বালালং এমমে কামুদানে সিরিজ দা আদি হফতা গে তারি
8: ইয়ার্স ডিকেডস ইচ লাইফ আ ফেডেড লেসার কপি
5: পপকর্ন থিয়েটার ইন এমমে কামুদা ফিল্ম তাগে খাস মনজর দা OST ব্যাং হান্দা নাত্তানু লেবে লাওয়াতাকা আতি বেফলুঙ্গে মাকবুল তারিয়া কায়কু নুয়াদি হাসিকুন এ
9: কাজিল সারাস ফোন কোব্বা আ মিহির ফোন
10: নিকাম বিসনাল বলা ওয়াফির বেজে নিতিকাম হুটালা আহারে মিউনা নিচ্চি কে নুবুনা
5: এমমে ফাস কম মে হাফতাকু হুকুরু দে হোগে মেন্দুর ফহ দে চাহাই
6: হামে একনি নুয়াদি হে একেম মেগাহার্টজ দিবে এফএম
11: চন্দাই দেখা আখা বাজুমা হামরে রাখা ই দেখ করে মনওয়াতে ইয়া ধাক্কা
6: MFAS.

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহকে ইসমু ফুলুম ফাশাগান নামে
1: ওয়াশশামসি ওয়া দুহাহা
0: ইরাই এগ আলিখং গন্ধবমে
1: ওয়াল কমারি ইযা তালাহা
0: আদি হন্দু এগ ফাহাতুন দাহিদু হন্দু গন্ধবমে
1: ওয়ান নাহারি ইযা জাল্লাহা
0: আদি দুয়ালু এ ইরুফাড় কফি হিন্দু এ দুয়ালু গন্দে বমে
1: ওয়াল্লাইলি ইযা ইয়াশাহা
0: আদি রেগন্ডু এ ইরুনিওয়া খুরা হিন্দু এ রেগন্ডু গন্দে বমে
1: ওয়াসসামাই ওয়ামা বানাহা
0: আদি উডাই এ উডু বিনা খুরে বিখালাঙ্গে গন্দে বমে
1: ওয়াল আরদি ওয়ামা তাহাহা
0: আদি বিমাই এ বিম ফেতরু বিখালাঙ্গে গন্দে বমে
1: ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা
0: আদি নাফসাই এ নাফস ফুরিহাম কুরবি খালাঙ্গে গন্দে বমে
1: ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা
0: ফাহে এ খালাঙ্গে এ নাফস গেল্লুম হুরি নুবাগতাই ফায়দা হুরি হে গই এঙ্গুমুগে বিষ্ণুন দেবিয়ে
1: قد افلح من زكاها
0: اي نفس طاهر كفميها خاميا بجكن كشوره
1: وقد خاب من دساها
0: ادي اي نفس انكن دي فيميها ناخاميا بجكن كشوره
1: كذبت ثمود بطغواها
0: ثمود باغا ميه এওরেঙ্গ আনিয়াবির খামুং এওরেঙ্গ নবিয়া দুগু কুরুয়ে
1: ইযিন বাআথ আশকাহা
0: এওরেঙ্গ করে এম্মে আবাজ জবির মিহা জামালু মিরমং আবাসু গ্যাং হিন্দে
1: ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকায়াহা
0: ফাহে এওরেঙ্গ নাম আল্লাহ গে রাসূলা এবহি সালিহ গে ফানু বিদাড়ুই আল্লাহকে জমলাশায় এগে বুয়ুমের রক্ষা থেরুয়াশে।